শ্রোতা বন্ধু, পরবর্তী চলচ্চিত্র নিয়েছ গ্যাংস্টার চলচ্চিত্রের এই গীতটি কণ্ঠদান করেছেন শিল্পী কে কে। গীতরচনা সাহিদ কুয়াত্রী এবং সঙ্গীত সংযোজনা প্রীতম। চলচ্চিত্র গ্যাংস্টার।

0: এইচআইভি ব্যাপিবার চারোটি কারণ রয়েছে, যেপরিক সুরক্ষা বিহীন যৌন সম্পর্ক, এইচআইভি পজিটিভ মাঙ্কঠারু তাঙ্ক শিশুকু ব্যবহৃত ছুঞ্চি কিংবা সিরিঞ্জ ব্যবহার করিবা, এইচআইভি সংক্রমিত রক্ত কিংবা রক্ত উৎপাদনরু সঞ্চার নেবা।
1: এইচআইভি ভলি মারাত্মক সংক্রমণরু বঞ্চিবা পাই সতর্কতা অবলম্বন করন্তু। এইচআইভি সম্বন্ধীয় সতর্কতা সূচনা, অনলাইন পরামর্শ ও সহায়তা পাই 1097 কো কল করন্তু কিংবা www.breakfreeindia.org কো ভিজিট করন্তু।
0: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জন হিতরে জারি।
2: চাষী ভাই ভৌনি মানে পিএম কিষান কিস্তি পাইবা পাই বার্ষিক ই কেওয়াইসি বাধ্যতামূলক। এথি পাই pmkisan.gov.in পোর্টাল রে নিজর ই কেওয়াইসি যাঞ্চ করেই নিয়ন্তু। আপন নিকটস্থ জনসেবা কেন্দ্র কো যাই এই কাম করি পারিবে কিংবা পিএম কিষান মোবাইল অ্যাপ মাধ্যমে নিজে করি পারিবে। মনে রাখন্তু, যদি পোর্টাল রে আপনক জমির তথ্য নাহিঁ তেবে আগ্রিস্টাক ফার্মার রেজিস্ট্রি মাধ্যমে ফার্মার আইডি করান্তু। কিস্তি টঙ্কা পাইবা পাই ব্যাংক খাতারে আধার সংযোগ করন্তু এবং NPCI ম্যাপিং ফর্ম দাখল করন্তু। আজি হি এই প্রক্রিয়া সম্পূর্ণ করন্তু। অধিক সূচনা পাই কৃষি সমৃদ্ধি হেল্পলাইন নম্বর 155333 কিংবা নিকটস্থ কৃষি কার্যালয় সহ যোগাযোগ করন্তু।

শ্রোতা বন্ধু, এই শেষ গীতটি শুণুলে হ্যাপি নিউ ইয়ার চলচ্চিত্রের শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং কণ্ঠে, গীত রচনা ইরশাদ কামিল এবং সঙ্গীত সংযোজনা বিশাল শেখর। শেষ হল হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম আকাশবাণী ভবানীপাটনা। শ্রোতা বন্ধু, বর্তমান শুণন্তু কিছু ওড়িয়া চলচ্চিত্রর গীত। প্রথমে

0: শুনে গীত সুমধুর
1: নমস্কার শ্রোতা বন্ধু, আকাশবাণী ভবানী পাটনারু বিশেষ কার্যক্রম খোলা ঝরকাকু আপন সমস্ত প্রিয় শ্রদ্ধা এবং প্রিয় শ্রোতা বন্ধুকু শ্রদ্ধা ও সম্মানর সহ স্বাগত করুছি। আপনার প্রিয় উপস্থাপিকা বনশ্রী দাস নিয়ে আসিছি সাথিরে নূয়া চিন্তা, নূয়া চেতনা ও নূয়া সকালের বার্তা। আজি জীবনের কথা কহিবি, সমর্পণের ভাব কহিবি, আত্মবলিদানর অতুলনীয় গাথা শুনেবি। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমার খোলা ঝরকা পরিবার তরফর অগ্রিম স্বাধীনতা দিবসর হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

শ্রোতা বন্ধু, জীবন ও জবান এ দুইটি শব্দর গভীরতা ও সম্পর্ক স্বাধীনতা দিবসর পৃষ্ঠভূমি অত্যন্ত ভাবপূর্ণ। আমি যেতবে জীবনর রঙ ও আনন্দক উপভোগ করু, সেতবে জনে জবান নিজের পরিবার, নিজ সন্তানর হস আার কোলক ছাড়ি দেশর সীমা প্রহরী ভাবরে নিজক সমর্পি দিয়ে বীর জবান সেমানক পরিবার ত্যাগ মধ্য কৌণী গুণরে কম নুহে। জনে মা যে নিজ পুয়ক সীমাকে পঠাই, জনে স্ত্রী যে নিরন্তর প্রার্থনার প্রতীক্ষা করি, আউ সেই ছোট পিলা মানে যে বাপাঙ্ক ফোন কল চিঠি কো ফোন কল কিংবা চিঠি কো অপেক্ষা করে থাকে। সেই পরিবার ধৈর্য ও ত্যাগ আমপাই সবুঠার বড় শক্তি। শত শত সালাম সেই সমস্ত বীর জবান এবং সেমানক সাহসী পরিবার বর্গঙ্কু। জীবন তো এক বহুথিবা নদী, স্বপ্নর ফুল বগিচা, মুক্ত হস ও শান্তি পছরে অছি জবানক অদম্য সাহসর সদিচ্ছা। এতে ত্যাগ বলিদান দি এ মাটিকে স্বাধীন দিয়েছেন অনেক সংগ্রামী। চারিকান্ত ভিতরে থাই মহিলা মানক ত্যাগ ইতিহাস পঞ্জিরে নামাঙ্কিত হয়েছি, কিছি আও কিছি লিভি যাইছি ইতিহাস পৃষ্ঠারু। আমি বর্তমান স্বাধীন হয়ে 79 বর্ষ হয়ে যাচ্ছি, তথাপি আমি ঘৃণা, ঈর্ষা, সন্দেহ আউ সংকীর্ণতারু মুক্ত হয়ে নাহ। যে পর্যন্ত আমি এই দুর্গুণকু আম পাখরে রাখিথিবা, সে পর্যন্ত আমি স্বাধীনতা পাই নাহ। তাহাই ভাবিবা আবশ্যক, অনেক সামাজিক দায়িত্ব রয়েছে আম মুন্ড উপরে, তাহাকে নিভেবা মধ্যে এক প্রকার দেশপ্রেম। স্বাধীনতার মূল্য বুঝি একতা, ভাইচারা ও দেশপ্রেমর ভাবনাকু আহরি দৃঢ় করিবা। এবে মধ্যে মনে পড়ে সেই বীর সৈনিকঙ্ক কথা, যেমানে বরফ ভিতরে মধ্যে অনেক বর্ষ রহি রহি সেইটি তাঁকর সবুকিছি ত্যাগ করদি থান্তি। জীবনর মূল্য বহুত অধিক মধ্যে অছি, আউ দেশ পাই হেলে তাহা কিছি নুহ। সেই ভাবনাটি সমস্তঙ্কু আহরি দৃঢ় করে থাকে ও আমি খুব খুশিরি, খুব আরামরে আমার জীবনশৈলীকে নিজ

শ্রোতাবন্ধু, আমি বঞ্চুছু জন্ম ও মৃত্যু মধ্যে। এই পরিসীমা ভিতরে জন্ম হচ্ছে আরম্ভ এবং মৃত্যু হচ্ছে এক বিরাম। কিন্তু এই দুইটি মধ্যে আমি কিপর জীবন বঞ্চুছু সে হচ্ছে আমার পরিচয়। কি কেউ মাধ্যমে লোকঙ্ক হৃদয়ে স্থান পাঁতি, মানুষ চালি যায়, কিন্তু তাঁকর ভাল কাম ও স্মৃতি তাঁকু অমর করে রাখে। 2026 জনগণনা অনুসারে প্রতিদিন প্রায় 3,63,000 শিশু জন্ম নেউছন্তি এবং প্রায় 1,74,000 লোক মৃত্যু হেউছন্তি। অর্থাৎ প্রতি মিনিটরে প্রায় 252 জন্ম এবং 121 মৃত্যু ঘটুছি। এহা বিশ্বর কথা কহিলি আও ভারতবর্ষর প্রতিদিন 63,000 শিশু জন্ম নেউছন্তি এবং প্রায় 27,000 লোকঙ্ক মৃত্যু ঘটুছি। প্রকৃতির এই এক অদ্ভুত নিয়ম। কেউঠি জনে নূয়া জীবন এ পৃথিবীকে আসুচি, তো কেউঠি জনে জীবন যাত্রা শেষ করুছি। জন্ম

স্থানীয় খবর কিছু নিয়ে আসিছি। নরলা ব্লক অধীনস্থ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় পঞ্চায়েত হাইস্কুল সরিয়ার মিলিত সহযোগে গুরুবার হর ঘর তিরঙ্গা অভিযান অবসরের এক তিরঙ্গা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে যাই। নোডাল উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টঙ্কধর সাহা ও পঞ্চায়েত হাইস্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষয়িত্রী শ্রীমতী মিনতী শতপথী নেতৃত্বে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক এই অভিযানে যোগ দিয়েছিলে। প্রত্যেক বর্ষ ভি চলিত বর্ষ মধ্যে স্বাধীনতা দিবস অবসরের কলাহান্ডি জেলা লাঞ্জিগড় ব্লক মুখ্যালয় বিশ্বনাথপুর গোপবন্ধু উচ্চ বিদ্যালয় খেল পড়িয়ার ফুটবল আসোসিয়েসন বিশ্বনাথপুর আনুকূল্যের ত্রিদিবসীয় নক আউট ফুটবল টুর্ণামেট আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটিত হয়ে যাই। কলাহান্ডি সাহিত্য জগতের অনন্য সারস্বত স্রষ্টা সমাজসেবী তথা উপসভাপতি স্বর্গত রমেশ কুমার জেনাঙ্ক স্মৃতিরে গুরুবার চেতাবনী সাহিত্য সংসদ কেসিঙ্গা পক্ষরু স্থানীয় ঋষি শাহা সংস্কৃতি ভবনঠারে এক শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয়ে যাই। সভায় বহু সাহিত্যিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং অনুষ্ঠানের কর্মকর্তা তথা সভ্য সভ্যা যোগ দিয়ে স্বর্গত জেনাঙ্ক প্রতিকৃতিরে পুষ্পমাল্য অর্পণ করে দুই মিনিট নীরব প্রার্থনা করেছিল। অধারু পাঠ পড়ি ছাড়ি স্কুল মুহ মাড়ু নথিবা এমতি ছাত্রছাত্রী মানুষ চিহ্নট করে ব্যাপক অভিযান হাতক নিয়া যাইথিলা। স্কুল মুহা হওয়া বদলরে জিল্লারে 3,829 ছাত্রছাত্রী বিদ্যালয়ের বহিবস্থা নেই ধরি ঘরক ফেরি আসিবার জনা পড়িছি। তেবে মোট জিলার 13টি ব্লকরে বর্তমান 3,820 জন ড্রপ আউট ছাত্রছাত্রী অছন্তি। থমলরামপুর ব্লকরে 678 জন ছাত্রছাত্রী ড্রপ আউট থিবা বেলে করলামুন্ডা ব্লকরে সর্বনিম্ন 23 জন ছাত্রছাত্রী অধরু পাঠপড়ার টোরি বাঁধিছন্তি। তেণু এথিপ্রতি সচেতন হওয়া পাই সূচনা দিয়া যাইছি।

শ্রোতা বন্ধু, সময় সরি আসিছি, কার্যক্রম কো এইটি রাখিবাকো হেব। আম কার্যক্রম কিপরি লাগিলা আপনক মতামত অপেক্ষারে। আম ঠিকনাটি হেলা চিঠি পাইছু কার্যক্রম মারফত নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা, পিনকোড 766001। হোয়াটসঅ্যাপ নম্বরটি টিপি রাখন্তু 8895994143। রহিলি নমস্কার। আজির উপস্থাপনার থিলি মু বনশ্রী দাস।

0: কে পড়বা এ সেন্তা খত আর সার লাগি জমিনে হেক্টর পিছা গোবর খসনে 70% যবক্ষারজান 30% ফসফরস আর 90% পটাস ই ভলিয়া কিলোগ্রাম অনুপাত নে আমকে সার আবশ্যক হেবা এ বিহন লগালা বেলকে সবু খত আর ফসফরস সনে অধা পটাস সার প্রয়োগ করি করি 45 দিন পছে 50% যবক্ষারজান সার আর 90 দিন যেতেবেলে হি যা সে সময়ানে বাকি সবু সার প্রয়োগ করবাকে পড়বা এ সেটা জলসেচন কথা দেখমা বইলে মাটির বতরকে দেখি করি 10-15 দিন অন্তর্নে জলসেচন আবশ্যক হেবা এ যদি বর্ষা হচ্ছে বইলে জলসেচনর আবশ্যকতা কম পড়বা সেটা অন্তঃ চাষ কথাকে দেখমা বইলে আমার চাষী দাদামনে আম জাম নড়িয়া লিচু পণস এসবু করবার সনে সনে সে বগিচানে অন্তঃ ফসল হিপাশে হলদি কে আমি চাষ করি পারমা এ হলদি লগাবার 25 দিন 45 দিন আর 90 দিন নে ই ঘাস পতর মনকে উইটর যন্ত্র সাহায্য নে বছাবছি করি দি করি সার প্রয়োগ করবাকে পড়বা এ তো চাষী দাদা মানে আমি সবু কথাকে যদি ঠিক হিপাশে বুঝি সুজি করি ই হলদি চাষ লাগি অঁটা ভিড়মা বইলে আমার চাষ তো ভল হেবা একা তার সনে সনে এটাকে আমি বিক্রি করি 2 পয়সা অধিকা লাভ বি পাই পারমা।
1: ଶୁଣୁଥିଲେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଚାଷର କଥା। ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା କେନ୍ଦ୍ରରୁ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଚାରିତ ହେଉଛି ମିଡ଼ିୟମ୍ ୱେଭ୍‌ରେ 248 ତଥା 1206 କିଲୋହର୍ଜ ଯୋଗେ ଏବଂ FM 103 MHz ଏବଂ ନ୍ୟୁଜ୍ ଅନ୍ AIR ଆପ୍ ମାଧ୍ୟମରେ।

শ্রোতা বন্ধু, স্বপ্ন দেখিবা সহজ, কিন্তু সেই স্বপ্নকু সফলতার রূপ দেবা পাই দরকার সঠিক সূচনা, নিরন্তর প্রয়াস ও নিজ পাই উপযুক্ত সুযোগর সন্ধান। আজির এই প্রতিযোগিতামূলক সময়রে শিক্ষা শেষ করে চাকরির সন্ধানরে থিবা যুবপিঢ়ি হেউ কিংবা নিজের কৌশলকু নেই নূয়া কিছি করিবাকু চাহুথিবা যুবক যুবতী, সমস্তঙ্ক পাই সঠিক সময়রে সঠিক সূচনা হি হইপারে সফলতার প্রথম পাহাচ। তেবে শ্রোতাবন্ধু, আউ ডেরি নকরি চালন্তু আজির এই যাত্রার প্রথম পর্যায়ে জানি নেবা কেতেক নিযুক্তি ভিত্তিক সূচনা। প্রথম নিযুক্তিটি রহিছি এনটিপিসি লিমিটেড তরফর ডেপুটি ম্যানেজর ইলেকট্রিক্যাল, ডেপুটি ম্যানেজর মেকানিক্যাল, ডেপুটি ম্যানেজর সি এন্ড আই পাই বিজ্ঞপ্তিটি প্রকাশ পাইছি। এখানে মোট 135টি পদবী রহিছি। সেই 135টি পদবী মধ্যরু ডেপুটি ম্যানেজর ইলেকট্রিক্যাল পাই 40টি পদবী, ডেপুটি ম্যানেজর মেকানিক্যাল পাই 55টি পদবী, ডেপুটি ম্যানেজর সি এন্ড আই পাই 40টি পদবী রহিছি। এই পদবী পাই ইচ্ছুক থিবা প্রার্থীমানঙ্কু আবেদন করিবাকু হেলে শিক্ষাগত যোগ্যতা রহিছি বিই বা বিটেক, এবং সেই সব বিষয়ে 60% মার্ক রহিবা জরুরি। যদি আপন মানে এই পদবী পাই ইচ্ছুক অছন্তি, তেবে আবেদন করিবার শেষ তারিখটি রহিছি চলিত বর্ষ অগস্ট মাস 26 তারিখ। যদি আপন মানে এই পদবী সম্পর্কে অধিক জানিবাকু চাহুছন্তি, তেবে আপন মানে তাঙ্কর অফিসিয়াল ওয়েবসাইট www.ntpc.co.in কু যাই দেখি পারিবে। দ্বিতীয় নিযুক্তিটি রহিছি আইআরইএল লিমিটেড তরফর এক্সিকিউটিভ পাই বিজ্ঞপ্তিটি প্রকাশ পাইছি। এটিরে মোট 63টি পদবী খালি রয়েছে। এই পদবী পাই ইচ্ছুক থিবা প্রার্থীমানঙ্কু আবেদন করিবাকু হেলে শিক্ষাগত যোগ্যতা রয়েছে বিটেক, বিই, এলএলবি, সিএ, এমডটএসসি, এমবিএ এবং পিজিডিএম। এই পদবী পাই আবেদন করিবার শেষ তারিখটি হেউছে চলিত বর্ষ অগস্ট মাস 17 তারিখ। যদি আপন মানে এই পদবী সম্পর্কে অধিক জানিবাকু চাহুছন্তি, তেবে আপন মানে তাঙ্কর অফিসিয়াল ওয়েবসাইট www.irel.co.in কু যাই দেখি পারিবে। তৃতীয় বিজ্ঞপ্তি

0: বা কেন্দ্র সিএসসি কু যোগাযোগ করন্তু।
1: ফসল বীমা সম্বন্ধীয় সূচনা পাই হেল্পলাইন নম্বর 1447 কু কল করন্তু।
2: ফসল বীমা করাও সুরক্ষা কবচ পাও।
3: পিলা মানে আজি আম বিদ্যালয়ে জাতীয় কৃমিনাশক দিবস পালন করা যাচ্ছে। এই অবসরের আজি প্রত্যেক ছাত্রছাত্রী মানুষ গোটে লেখায় কৃমিনাশক বটিকা আলবেন্ডাজল খাইবাকু দিয়াছে। তুমি মানে জানিছ কৃমি সংক্রমিত পিলা মানে কুপোষণ এবং রক্তহীনতা যোগু সবুবেলে ক্লান্ত অনুভব করতে সেমানকর শারীরিক এবং বৌদ্ধিক বিকাশ মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে কৃমি সংক্রমণর রক্ষা পাইব হলে নখকু ছোট এবং সফা রাখা সবুবেলে বিশুদ্ধ পানি পিইবা খাদ্যকু সদা সর্বদা ভালোভাবে ঘোড়াইকি রাখা ফল ও পনিপরিবাগুড়ি খাইবা ও রাঁধিবা পূর্বরু পরিষ্কার পানিরে ধোইবা খাইবা পূর্বরু ভালোভাবে সাবুনরে হাত ধোইবা খোলা স্থানরে মলত্যাগ নকরি শৌচালয় ব্যবহার করিবা বাহারে বুলাবুলি বেলে জোতা ব্যবহার করিবা এবং আম পরিবেশকু সবুবেলে সফা রাখিবা।
0: এক বর্ষর দুই বর্ষ পিলাঙ্কু 5 ml আলবেন্ডাজল সিরপ আবশ্যক পড়িথায়। 2-5 বর্ষ যায় পিলাঙ্কু 10 ml আলবেন্ডাজল সিরপ দিয়া যাইথায়। 5 বর্ষর 19 বর্ষ যায় গোটিয়ে লেখায় আলবেন্ডাজল বটিকা চোবেই চোবেই খাইবাকু পড়ে। সুস্থ শিশু সুস্থ সমাজ।
4: স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা সরকার।

রয়েছে। দিস ইজ ক্রিয়েটিং অপরচুনিটিজ ফর নিউ এন্টারপ্রাইজেস, জেনারেটিং এমপ্লয়মেন্ট অ্যান্ড বুস্টিং ইনভেস্টর কনফিডেন্স। মাই ডিয়ার ফেলো সিটিজেন্স, ওয়ারফেয়ার অ্যান্ড ইনস্টাবিলিটি প্রিভেলিং ইন সেভেরাল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর আফেক্টিং এভরি কান্ট্রি। ইভিন ইন সাচ ট্রাইং সার্কুমস্টান্সেস, আওয়ার ইকোনমি ইজ মুভিং এহেড এজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাকর্ডিং টু ইকোনমিক প্রজেকশনস, দ্য গ্রোথ রেট অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি ইজ এক্সপেক্টেড টু বি মোর দেন টুয়াইস দ্য আভারেজ গ্লোবাল গ্রোথ রেট। আত্মনির্ভর ভারত অভিযান হেজ ফার্দার স্ট্রেন্থেন্ড দ্য ফাউন্ডেশন অফ আওয়ার ইকোনমিক প্রোগ্রেস অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি। হোয়াইল মুভিং এহেড অন দ্য পাথ অফ মডার্ন ডেভেলপমেন্ট, ইন্ডিয়া ইজ অলসো প্লেয়িং এ লিডিং রোল এট দ্য গ্লোবাল লেভেল ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। আওয়ার কান্ট্রি হেজ অ্যাচিভড সাম অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 2030 এহেড অফ শিডিউল। ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স দ্য ডেভেলপমেন্ট অফ রিনিউবল এনার্জি হেজ গেন্ড আনপ্রেসিডেন্টেড মোমেন্টম। ন্যাশনাল ইন্টারেস্ট ইজ দ্য ফাউন্ডেশন অফ আওয়ার ফরেন পলিসি। পিস, কোঅপারেশন, ডায়লগ অ্যান্ড দ্য আইডিয়াল অফ বসুধৈব কুটুম্বকম আর দ্য পিলার্স অফ আওয়ার ফরেন পলিসি। উই হ্যাভ এন্টার্ড ইন টু প্রি ট্রেড এগ্রিমেন্টস উইথ মেনি কান্ট্রিজ টু এনহান্স ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড স্ট্রেন্থেন মিউচুয়াল রিলেশনস। উই আর প্লেয়িং এ লিডিং রোল এমং দ্য কান্ট্রিজ অফ দ্য গ্লোবাল সাউথ। Our country has grown in stature on the global stage. We believe in a rules-based international order. Our endeavor is to ensure that the global community receives appropriate representation in the United Nations and other multilateral organizations. This endeavor of our country has been getting strong support from many countries. My dear fellow citizens, future generations have as much right over natural resources as we do. We must ensure that none of our actions result in the slightest encroachment upon the exercise of this right by future generations. We should make all efforts so that we are able to leave for them even richer bounties of nature. Our faith in conserving the environment is an integral part of our tradition. A simple song in the Santali language carries a profound message. A few lines from that song written by Pandit Raghunath Murmu are Dare gujuk kan nyelte, miru chane raag boya daya hayage. Gujuk kan abwa jati dharam dare, cheda babon raag boya abu ona nyelte. In this song, the poet describes an inconsolable parrot crying in grief because a tree has completely dried up. He says, "Oh my dear brothers," the parrot wails on seeing a dying tree. "Oh my brothers, why do we human beings not grieve when the tree of human culture is being destroyed?" The message of this song is that all people must remain committed to preserving nature and human values. A last green tree symbolizes the moral ideals and well-being of human society. In the spirit of campaigns such as Ek Ped Ma Ke Naam and Lifestyle for Environment or Life, we should make individual and collective efforts to protect the environment. My dear fellow citizens, it gives me immense pleasure to see our girls performing exceptionally well in the field of education. Also, women's participation is increasing across diverse sectors, from the drone didi who contributes to enhancing agricultural productivity to the fighter combat leader in the Air Force. In the recently concluded Commonwealth Games in Glasgow, women have won 8 out of India's total tally of 13 gold medals. Our women are increasingly achieving economic self-reliance. More than 10 crore women are members of self-help groups. A target was set to create 3 crore Lakhpati Didis. This target has been achieved. Now, our country is moving towards the goal of creating 3 crore new Lakhpati Didis. About 2/3 of the entrepreneurs we have received financial assistance under Mudra Yojana are women.